দিদি সরাতো দুয়া পুলুগুলি মা আঙ্কোতা তর্মাসুক অ্যাথলেট পারা অ্যাথলেটিক ইন্ডিয়া মেরাই নাম পুলু সাতু মেডলি পারা কমনওয়েলথ গেমস বুলুম নেয়া নামুন কমনওয়েলথ গেমস চাহুন ইনি মং হাডের কান তন তাঙ্গান বরবেডা দেঙ্গান জুমলা নম্বর পানসান দেঙ্গান পরে বুয়াতান মেডেলি ইয়াং লবি সেদিকিত সরত প্রোগ্রাম চাবাঙ্গোলার গানিয়া ইয়াং যাউ লবি তর্বতাস নলং চাবাং ক্রিকেট পুত্র বর্তানিগান প্রথমা দারি সরিতিগা লাগত তে দুয়াপুলু ইন্টারন্যাশনাল তারা ইন্ডিয়া দান জিম্বাবে আকান দি গিলার হারি ইনি দি হারারে প্রতানিগান আকান দি মুলাই এম্পাত এম্পাত তিগাপুলু ওক্তু ইন্ডিয়া টিম ইন্ডিয়া ইয়াং দিত পিম্পিম সুরেশ আইয়ার আকান মেলাকোনি প্রতানিগান তে দুয়াপুলু কৌদুয়া পাদা হারি সপ্তুদান প্রতানিগান কতিগা পা পাডা হারি মিঙ্গু দিলো কাসি আং সামা ইন্ডিয়া মামেলিক কৌরম খান তিলক আতা জিম্বাবে দালাম ফর্মেট পামাইনান তরসিঙ্গাত ইনি মন্ত্রী পাডা গঙ্গাং দান ইন্দুশ্রী ইন্ডিয়া পিয়ুষ গোয়েল কামারিন মর্তমু দেঙ্গান মন্ত্রী লোহার নগরি লি পাবলিক পরনামা জোয়ের ইডুয়ার্ডো মার্তিনিয়াজ ওয়েস্কজ দি নিউ দিল্লি মলরুই ইঙ্গোহান দি মিডিয়া সোশ্যাল গোয়েল মনতকান বাবা দালাম প্রতিমুয়ান তরসবুত মরেকা মালাকোকান ডিসকুসি প্রোডাক্টিভ মঙ্গিনাই পঙ্গুয়াতান কমিত্রণ ইন্ডিয়া পর নামাদি বরবগাই বিদাং তর্মাসুক পর্ডা গঙ্গাং ইনভেস্টাসি লগিস্টিক কর্জা সামা ডিজিটাল দান ইন্ট্রাক্সি বিজনেস অন্তরাপ লাকু উসাহ বে তো বে সাং মন্ত্রী মনিবুতকান মরেকা যুগা মঞ্জা জাকি চারা চারা উত্তুক মনিকাতকান এক্সেস পাসার মম্বুকা পলুয়াং বারু ভাগিদ পর্দা গঙ্গাং বিলাট্রাল সর্দামান ফাক্তাকান ইনফ্রাস্ট্রাকচার পাবলিক ডিজিটাল ইন্ডিয়া তর্মাসুক উপিআই গুনা মামাজুকান কোলাবরাসি দালাম পাম্বারায়ন ডিজিটাল দান তারা কলোলা ডিজিটাল আমেরিকা তারিকাত চাম কলম্পাক পম্বুরন্তাক হৌথি দি ইয়মন কারণা মঙ্গচাম ফলায়ারান কমার্শিয়াল রিলাউত মেরা সতলা কলম্পাক তরচবুত মঙ্গুমুমকাম ব্লকেড লাউট তরাডাব আরব সৌদি মন্ত্রী লোহার নগরী আমেরিকা সারিকাত মার্কো রুবিও মনিয়ালাহকান ইরান আতাস ব্লকেড লাউড ইয়ং দিলা কুকান কলম্পাক পেরুন্তাক হাউটি আর তরাডাব আরব সৌদি নামুন বরহারাব সিতুসি তরসিবু দাপা দিরাকান দি সেলা সেলা কাতেতে রিগনাল দি ফিলিপিনা রুবিও মনাতকান বাবা সগালা হালিয়াং মমবতাসি পলায়ারান মলালু ইলাউত মেরা আকান মনিমুলকান মাসালা সামা হালনিয়া ডিঙ্গান পর মাসালা হান ইয়াং তরকাই ডিঙ্গান সুলাত হরমুজ ইয়ে মনেগাসকান বাবা আমেরিকা সারিকা তরুস মমানতাউ সিতুসি ইনি ডেঙ্গান শর্মাত কলম্পাক হোথি মম্বুকা ফোরন্ত বারু মলাওয়ান আরব সৌদি ডেঙ্গান মন্দিরে কারিসান ব্লকেড লাউট তরহডপ করজান তরচবুত ইয়াং মঙ্গচামান কলাঞ্চরান ফাসকোয়ান মেনিয়া ক্লোফুল দান আরুস পর গান্ডাঙ্গান ফারা পুজাবত হতি মনেতকান বাবা কলম্পাক তরচবুত পাডাহারি সুনীন মম পরিঙ্গাতকান পড়োসাহান পড়োসাহান পলায়ারান ইন্টারন্যাশনাল উন্তুক মঙ্গ হাডিরি পর্ণ লিতিসান মলালুই সলাত বাল এল মানদেব পিন্তু গার্বেং মনঞ্জাউ লাউত মেরা ইয়াং দরলেতাক দিসিসি সমঞ্জুং আরব ইয়াং বলাওয়ান কান দিঙ্গান সলাত হরমুজ জলুর ইয়াং দিলালুই সপরলিমা পাসকুনান মেন্যাক দুনিয়া পাডামা সদমাই তেলা দিদুতু বাইক সচারা পনু মাউপুন সবগায়ান সজাক পরাং ইয়াং মলিবাত কান ইরান দে মুলাই পাড়া দুয়ার পুলু লাপান ফরবরি আখিবাত সরাঙ্গান আমেরিকা সারিকাদান ইসরায়েল মন্দির লোয়ার নগরী রুসিয়া সর্জে লাভরোভ মঙ্গুমুমকান বাবা ইয়া আকান বর্তমু দেঙ্গান মন্ত্রী লোয়ার নগরী আমেরিকা সারিকাত মার্কো রুবিও হারি ইনি দি সেলাসেদার রঙ্কায়ান আচারা মাল্টিল্যাট্রাল আসিয়ান ইয়াং তেডাং বরলাংসং দি ফিলিপিনা লাভরোভ মনেবুতকান বাবা ইয়া সম্পাত বর্তমু সেঙ্গা দেঙ্গান রুবিও দালাম সবুয়া রেসেপসি দি মানিলা কমারিন দি দিমানা দিপাসিকান বাবা প্রতিমু অন্তর্সিভুত আকান দি লাক্সিকান হারি ইনি ইয়া মঙ্গাতকান বাবা রুসিয়া মাসি বরকম বরপেঙ্গান ফাড়া আসুসি বাবা আমেরিকা সারি কথিত মমাদকান উদুসান ইয়াং দি সম্পাইকান পাড়া বুলান আগুস্তুস দালাম লালু দালাম প্রতিমুয়ান পুঞ্চাক রুসিয়া আমেরিকা দি অঙ্কুর

ইনি আমার নিবুত বাবা বলুম পর্দা গঙ্গা অর্থাৎ ইনি মাসি যাহু তুই বাবা পোটেন্সি ইয়াং আড্ডাদান মনে থাকান কয়া কিনিয়া বাবা পর দা গঙ্গা অং বিল্যাট্রাল দান দাপাত মানে কাত দুয়া কালি লিপাত পারা আখের দেখার ইনি প্রেসিডেন্ট মাঙ্গিন ডেন জেফে কাশি সেক্টর সেক্টর উত্তামা উন্তু কর্চাসামা ধর্মাসু কিন্ডু বাসি গীত ডিজিটাল ধনকচর ডান বুয়াতান এ ই ফার্মেসি দান লায়ানান কাশে হাতান পঙ্গোলে হান হাসিল পরতানিয়া সরতা এনার্গি হি যাও ইয়া মন গে যাক করুনিয়া উতারা উন্তু বর কোলাবরাসি রেঙ্গান ইন্ডিয়া দালাম পঙ্গম্বা হাঙ্গান ইনফ্রাস্ট্রাকচার পাবলিক ডিজিটাল সরায়া মানে রোতি করবর হাসিলান প্ল্যাটফর্ম উপিআই ইন্ডিয়া দান মন্ডোরং ইনক্লুসিভ কৌ আঙ্গান প্রেসিডেন্ট মুরমু মনে তেকান বাবা ইন্ডাস্ট্রি ফার্মেসি ইন্ডিয়া মামিলিকি পসিসি আং তেপাত উন্তুক বড় ইনভিটাসি দিমাকে দুনিয়া উতারা মাল্লা লুই ম্যানুফ্যাকচার বরসামা উবত উবতান দন প্রঙ্গাত মিডিয়াং দিতুন জুয়ান বাগি প্রসার কবাসান বলা কান নান ইউরোপা ইয়াং লবি লুয়াস ইয়ে যুগা মন্দরুং কমায় ত্রান দিবিরাং পর উলেহার ফাঙ্গান লগিস্টিক রান্তাই ডিঙ্গিন ইনার্গি তরবুরু কান কদুয়ার কচেডাসান বুয়াতান কিয়মানান সুবিরদান ইকোসিস্টেম পরসান রেন্তাস প্রেসিডেন্ট মাঙ্গে চেক মাকেদোনিয়া উতারা উন্তুক বর বাঙ্গুন সালাম বর বগাই ইনিশিয়েটিভ সপর্তি আলিয়ান্সি সূর্যা ইন্টারন্যাশনাল কোলিয়ান্সি উন্তুক ইনফ্রাস্ট্রাকচার ইয়াং তাঙ্গা তাঙ্গু তরহডা বেঞ্চানা দান আলিয়ান্সি ভিউ বাহান বাকার গ্লোফল যুগমনিম পাইকান দিঙ্গান উন্ডাঙ্গা উন্তুক বর পার্টিসিপাসি দালাম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল দা ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট সাবমিট ইয়াং অকান্দি শ্রীরঙ্গার কান্দি ইন্ডিয়া তাহুন্দ পান বঙ্গা খিড়ি পিড়া তোনিয়া প্রেসিডেন্ট মুরমু মন্দুরং কলাঙ্গান বিজনেস লিম্বাগা ইনভেস্টাসি দান অ্যাসোসিয়াসি ইন্ডাস্ট্রি দাদি কদুয়া নগারা উন্তুক মম্বাঙ্গুন কমেত্রান ইয়াং লিঙ্গা মলালুই আলি টেকনোলজি ওয়াসা পন্তুঙ্গান দান পঞ্চপ্তান নিলাই তাম্বা লোকাল ইয়া যুগা মনে মান্যতাকান কয়কিনিয়া বাবা ফোরুম বিজনেস ইনি আকান মম্বুকা পলুয়াং বারু ভাগি কৃষ্ণসামা ইকোনমি অন্তারা ইন্ডিয়া ইহান মকদুনিয়া উতারা কুঞ্জুঙ্গান প্রেসিডেন্ট ইন্ডিয়া ইনি মঞ্চার মেকান কমিটমেন্ট ইন্ডিয়া অন্তক মম্পর লুয়াস কৃষ্ণসামা দিঙ্গান নগারা নগারা দি কাওয়াসান বালকান নমিকান তার রিকমেন্টার সোডা সোডা বন্ডিঙ্গান কিতা বাসিবর সামা দিঙ্গান সিয়ারান রেডিও আকাশবাণী ইন্ডিয়া দলাম আচারা সঞ্চুতনা কিনি কুতিলা লাগু রাকে তারি দেরা কলকাতা